আকাশবাণী জয়পুর। আজ সোমবার 1948 শতাব্দ শ্রাবণ 14 দিন 2026 মসিহা জুলাই মাসর 27 তারিখ। সময় বর্তমান সকাল 5:56:50। প্রিয় শ্রোতাবন্ধু মানুষ সুপ্রভাত জনাই স্বাগত করুছু আমার আজকার প্রথম অধিবেশনকু। কার্যক্রম আমকেন্দ্ররু প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলো হর্জ যোগে, এফএম্র 103.6 মেগাহর্জ যোগে। প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আপনার আমকেন্দ্রর কার্যক্রম শুনিপারুচন্তে। মাঙ্গলিকা

0: প্রচার কল গোস্বামী তুলসীদাস বিরচিত রামচরিত মানস আজ শুণুলে এর নবেতম ভাগ কণ্ঠদান কলে সুরেশ ওয়াড়েকর আকাশবাণী জয়পুর আজ অনুচিন্তা উপস্থাপনা লক্ষ্মীধর সাহু
1: শ্রুতিবৃন্দ জনে ইংরেজ লেখক কহিলে ভাল চরিত্র গোটে ফুটবল ভাই অটে তাকে যেতে উপরকু ফোপাড়ব তা ভূমি উপরে পড়ি সেতিকি উপরকু উঠিব কিন্তু লোক দেখাণিয়া মান মর্যাদা গোটে অন্ডা ভাই এখন উপরকু ফোপাড়লে তলে পড়ি নষ্ট হয়ে যায়। আমি কথা প্রসঙ্গে কু থিলে থাউ পছে গুণ হজার চরিত্র নথিলে সব অসার। এই চরিত্র শব্দটি প্রাচীন শব্দ সদাচার হি অটে। সৎ শব্দর অর্থ হলা সজ্জন বা সাধু। এই সজ্জন মানকর আচরণ হি সদাচার। যে ব্যক্তি সমস্ত দোষ ত্রুটি ঠার নিজকে দূরে রাখি ভালমন্দকে বিবেচনা করে সৎ কার্য করতে সে হলে সজ্জন বা সাধু পুরুষ। আচার শব্দর অর্থ হলা ব্যবহার চরিত্র শীল বিচার ইত্যাদি। শ্রুতিবৃন্দ পূর্বকালে আমার এই পবিত্র ভারতবর্ষে বিভিন্ন গুরুকুল তথা আশ্রম মানকরে যে শিক্ষা পদ্ধতি তথা ধর্মশাস্ত্র লা সেথেরে জীবন দর্শন তথা অনেক নীতি উপদেশ ভরপুর রয়েছিল। সুন্দর বাতাবরণ মধ্যে গুরুকুলের শিক্ষা লাভ করা দ্বারা শিষ্য মানুষ সৎচিন্তা সৎজ্ঞান লাভ করা সহ সমস্ত শাস্ত্রর অধিকারী হবার সুযোগ মিলুলা। কিন্তু বর্তমান এই যে বিবর্তন ধারা

0: পত্র প্রঘট এবং পরীক্ষা পরিচালনার অনিয়মিততা মামলার কঠোর দণ্ডবিধানক সুনিশ্চিত করা এবং ফাস্ট্রাক কোর্ট স্থাপন সংক্রান্ত চিঠা প্রস্তাবক গত শুক্রবার দিন কেন্দ্র ক্যাবিনেট মঞ্জুরি প্রদান করেছিলা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভুবনেশ্বরঠারে জনসাধারণ বিভিন্ন অভিযোগের শুনানি করবে। এথিপাই পঞ্জীকরণ করে আগ্রহী ব্যক্তি পঞ্জীকৃত প্রাপ্তি স্বীকার পত্র সহ নির্ধারিত স্থানের উপস্থিত রহি নিজ অভিযোগ জনাই পারিবে বলে সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষরু কুহাযাইছি। রাজ্যের মহাবিদ্যালয়গুড়িকে আজিঠারু যুক্ত তিন প্রথম বর্ষ নিয়মিত পাঠপড়া আরম্ভ হয়েছে। চলিত শিক্ষাবর্ষে রাজ্যের 1055টি মহাবিদ্যালয়ে 287,000 যুক্ত তিন সিট উপলব্ধ রয়েছে। সেমধ্যে এপর্যন্ত 237,200 ছাত্রছাত্রী নামলেখা আবেদন করেছেন। পূর্বতন মন্ত্রী সুশান্ত সিং গতকাল বিলম্বিত রাতে পরলোক হয়েছে। দীর্ঘদিন ধরে সে ভুবনেশ্বরঠারে চিকিৎসাধীন থিলে। বরগড় জেলা ভটলি নির্বাচন মণ্ডলীর বিজেডি পক্ষের একাধিকতর সে বিজেপি বিধায়ক ভাবে নির্বাচিত হয়েছে। তাঙ্ক বিয়োগে বিভিন্ন মহলরে শোকর ছায়া খেলি যাইছি। সাংসদ মনমোহন সামল দিনিকিয়া বলাঙ্গীর জেলা গস্তরে যাই কেতেক কার্যক্রমে যোগ দিয়েছেন। টিটলাগড়ে এক র্যালিরে অংশগ্রহণ করা সহ সেঠারে নবনির্মিত নগর কার্যালয়কে উদ্ঘাটন করেছেন। পরে দলীয় কর্মকর্তাঙ্ক সহ আলোচনা বৈঠকরে যোগ দিয়েছিলেন। মালকানগিরি জিল্লাপালঙ্ক কার্যালয়ে জিল্লা শান্তি কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিধায়ক নরসিংহ মাড়কামি যোগদে শান্তিশৃঙ্খলা বজায় রাখা সহ পরস্পর মধ্যে সংহতি রক্ষা উপরে আহ্বান দিয়েছেন। ভদ্রক জেলা চান্দবালি উপকণ্ঠ পাঞ্চপড়া শিবদুর্গা সরকারী হাইস্কুল পরিসরের পরিবেশ সুরক্ষা সম্পর্কিত এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই অবসরের বিদ্যালয় এবং পরিসরের এক চারারোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। চলিত রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার ভারত প্রথম স্বর্ণপদক হাসল করেছে। 48 কিলোগ্রাম মহিলা ভারোত্তোলন বর্গরে মীরাবাই চানু স্বর্ণপদক হাসল করেছেন। মোট 190 কিলোগ্রাম ভারোত্তোলন করে চারোটি রাজ্যগোষ্ঠী ক্রীড়া রেকর্ড প্রতিষ্ঠা করা সহ এই বর্গরে সে প্রথম স্থান অধিকার করেছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে অবপাত রূপ নেইছি। এহা আহুরি ঘনীভূত হয়ে গভীর অবপাতরে পরিণত হবা নেই সম্ভাবনা রয়েছে। অবপাত প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর দিয়া সূচনা অনুযায়ী আসন্তা 24 ঘণ্টা মধ্যে প্রবলর অতিপ্রবল বর্ষা নেই সুন্দরগড় কেন্দুঝর এবং ময়ূরভঞ্জ জেলা সতর্ক সূচনা জারি করা যাইছে। সেইভাবে 27টি জেলার বিজুড়ি এবং ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নেই সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকে শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপার অপরাহ 2:32 মিনিটে।
1: আমার স্বাস্থ্যরে শুণন্তু বড়ুথিবা অপরাধ প্রবণতা মানসিক রোগ কি আলোচনা করেছেন সুশ্রী সঙ্গীতা বেহুরা।
2: বর্তমান সময়ের টেলিভিশন দ্বারা হেউ কি খবরকাগজ দ্বারা হেউ প্রত্যেক দিন আম সমাজে কিছু না কিছু অপরাধ ঘটুথিবা আম সামনাকু আসুছে, যাহা দিনক দিন বড়িবারে লাগিছে। তেবে ক্রমাগত ভাবে বড়ুথিবা এই অপরাধ প্রবণতা এক মানসিক রোগর লক্ষণ কি? নিত্যদিনিয়া জীবনরে ছোট ছোট কথার অত্যধিক ক্রোধান্বিত হয়ে অন্য উপরে হিংসাত্মক ভাবে আচরণ করা, অসহিষ্ণু হয়ে অন্য ব্যক্তি আক্রমণ করা, চোরি করা বা অন্য জীবনরে মারিদেবা চেষ্টা করা আদির মানসিকতা অপরাধ প্রবণতা ভাব বলে ধরা যায়। দেখা যায় কেতেক ব্যক্তি সেমানকর কৈশোর অবস্থার অপরাধ প্রবণতার শিকার হয়ে সমাজের প্রত্যেক নিয়মক ভঙ্গ করে প্রত্যেক ক্ষেত্রে আইন বিরুদ্ধে যাই ক্রমাগত ভাবে অপরাধ করে চালিথান্তি। জনে ব্যক্তির অপরাধ প্রবণতা পাই তার জন্মগত জিন বা গুণসূত্র, পারিপার্শ্বিক অবস্থা ও সামাজিক চলনীরে কুসঙ্গমানকর প্রভাব হেতু অপরাধ প্রবণতা ভাব দেখা দেইথায়। পিলাটি মা পেটরে বড়িলা বেলে মা কোনসি কারণরু হিংসাত্মক ভাবনার বশবর্তী হেলে, মানসিক বিষাদ বা ডিপ্রেশন মধ্যে রহিলে, মদ সিগারেট ভাঙ্গ আদি নিশাদ্রব্য সেবন কলে কিংবা ডাক্তরঙ্কু পরামর্শ নকরি গর্ভস্থ শিশু উপরে খারাপ প্রভাব পকাউথিবা কোনসি ঔষধ সেবন কলে ও তার প্রভাব গর্ভস্থ শিশুর জন্ম পরে পরিপ্রকাশিত হলে ইহাকু অপরাধ প্রবণতা ভাবর সম্ভাবনা জনিত কারণ মধ্যরু এক মুখ্য কারণ বলে ধরিবা পাই হেব। পরবর্তী অবস্থায় শিশুটি মা ক্ষীর সেবন নকলে, ঘরে পিতামাতাঙ্ক স্নেহশ্রদ্ধারু বঞ্চিত হলে, জন্ম পরে কোনসি রোগ হয়ে পিলার মস্তিষ্ক আঘাত হলে ও পিলাটির লালন পালন স্নেহ প্রেম যথা উপ

0: গেলে গেলে সারি দেলুরে নগর বর হে রাধাননী লহর মনিরে গেলে মোর। এটা হচ্ছে আমার সিনেমা গীত অস্ত্রাগর।
1: বহুত বড়িয়া, বহুত বড়িয়া গাউছন্তি আপনা। ইতি প্রতিভা আছে আপনক পাখরে। আপনা কেবল গুটি সিনেমারে গীত গাইকি রহি গলে, আউ আগকু বড়িলে নি কাইকি, আহুরি চেষ্টা কাইকি কলে নি যে মু হলিউড রে গাইবি।
2: আজ্ঞা, মুঁ ভাবে ভগবান যেত বাটন নেবে তাঙ্ক চেষ্টা করি কিছু।
1: আজ্ঞা, স্বাভিমানী মানুষ
2: ভগবানঙ্କ দ্বারা যেটা হচ্ছে হচ্ছে।
1: আপন বহু স্বাভিমানী বোধে, সেই আপনার যাই না চেষ্টা করি না
2: চেষ্টা করি কন কি মানে এই সঙ্গীত ক্ষেত্রে এত মো জ্ঞান না, না জ্ঞান টিকে লে জ্ঞান নেই গাইবার সুর গাই যাচ্ছি, লয় মান সব ধরবে অসুবিধার পড়ে যাবে।

গকি যাওছে চুয়া চন্দন ফুলপর সাত কোহর মনু ছবে গৌর বজা বাজে কেড়ে সুন্দর হয়।

লেলা ও লেলা এই চলচ্চিত্রে হুমান সাগর, ডক্টর নির্মল নায়কঙ্ক গীত, সঙ্গীত বৈদ্যনাথ দাস।

পাগল প্রেমী এই চলচ্চিত্রের টি শৌরী এবং মনমথ মিশ্র, বসন্তরাজ সামলঙ্ক গীত, সঙ্গীত মনমথ মিশ্র।

সৌতুণী এই চলচ্চিত্রে শিল্পী তানসেন সিং এবং এস জানকী। গীতরচনা বৃন্দাবন জেনা, সঙ্গীত বাসুদেব রথ।

0: ஆயிரம் கூட பாய் என்ன ரீசென்ட்லி கூட கோயிலுக்கு நான் சொல்ல போன ஒரு
1: அச்சா
0: ரொம்ப கோயில் லைன்ல லைக் கிரேஜி ஆபீஸ்
1: ভিড় ভাড় সব হচ্ছে আজ্ঞা আজ্ঞা
0: আজ্ঞা ওকে শর্মাতে যাইছিলি গো সর ইন্ডিয়া গত রাতলা আইগিনা ইবা লুপ্ত জীবন থেকে বুঝতে কি প্রতিব ভগবান তো দর্শন করা
1: আচ্ছা আচ্ছা তো জয়পুর রথযাত্রা কেমতি ভিড় ভাড় করন্তি আপন মানে
0: পিলা উল্টো দেখি আসছি মানে মুজে তো
1: হ্যাঁ
0: সব ওই পাই মতে কা নোয়া আগা তো হলা
1: আচ্ছা
0: এই বছর তো আরি তিন দিন আরি
1: হ্যাঁ এ বর্ষ তিন দিন টণা হল রথ কুহতু কন সব হল আম শ্রোতা অনেক লাইন রে শুণুচার
0: আমার তো সব প্রোগ্রাম ভাল
1: ঠিক আছে বহুত ধন্যবাদ আপনার
0: হ্যাঁ সুতা ভাই সমস্ত নমস্কার
1: হ্যাঁ ধন্যবাদ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ওড়িশা সরকারଙ୍କ ସମୟବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ।

0: জন্য এক শ্রেণী তার নো 8 শ্রেণী প্রত্যেক আছে, এই 8টা ক্লাসকে 2টা মাস্টার বলে লক্ষ টাকা এটা আগে
1: নাই, পাঠ পাঠ না হে, বিলকুল পাঠ না হে,
0: পাঠ না
1: সত কথা এটা।
0: ভাই, সৎ কথা এটা, এই সরকার আগে বলো শুনবাই আরি ইটার কাজে কায়গট করবাই স্কুলে মনে আরি অধিক মাস্টার মন দেবাই। এলে সরাসরি কে গোটেক মোর প্রশ্ন আছে
1: হ্যাঁ
0: যে আমি ই জন্য পাঠ সাঠ পড়লো, আমার বেলা পাঠ পড়বা বেলে অনলাইন ই অফলাইন এটা মনে আই বেলে না রেলা
1: না রে, আমি জনতা ফোনে পড়তে রু আগে আমার নুকু করে পড়ে দেলে ঠিকঠাক মাস্টর মন রেলাই সবু যাক কে ভলি করে বুঝে তারলে না বুঝতে করে হোমওয়ার্ক দে তারলাই লেখি করে আনতে রু কুটকুটা মাঠ রেলা আটকে দেয়। এবার দণ্ড মুক্ত অঞ্চল বলবাকে পিলামানে মাস্টর মনকে না ডরে কি পাঠ পড়লে ফোনে পাঠ হওয়ার ধ্যান না রে, তিকর তিকর যাপরা যাপরি কি টাইম হয়ে যাইছে, মাস্টর রিসাই করে বিপি হয়ে যাইছে তাকে।
0: নাই সৎ কথা এটা। এলে পনে আমার ওই জন্য পিলাটো কি মনে এলে আগ তো আমি পড়বা বেলে আমার শিক্ষা ব্যবস্থা কি আমার পাঠ পড়বার জন্য ব্যবস্থা এটা বড়িয়া রেলা কি আজিকালি জন ব্যবস্থা আছে জন পিলাটো কি মনের কাজে আছে আইটা বড়িয়া আছে।
1: দুইটা যাক ঠিক আছে, তাকে ঠিক বাটর নেলে এসে মাস্টর নাই কাই পাঠ পড়েছে, এবে আগে মাস্টর হলে পিলাটি কম রেলে ঠিক ভাবে পড়ে যায় জন সাবজেক্ট কে হাই মাস্টর পড়ে তারলে বিষয় পড়েবাটা হাই মাস্টর পড়ে তারলা পিলাটকে হোমওয়ার্ক দেতারলা ঘরে করিকি রাণা বলি কালিকে দেখতারলা, এবে আর কাই এসটা করিকি রাণা বলে কালিকে আবসেন্ট হয় তাঙ্কে তো মারবার নাই, ঘরে ডাকি গলে ফোনে লুচি লুচি বলবে পিলাটকে কেনতা কে তাঙ্কে পাঠ পড়েবু, আজি আইলা বলে 5 দিন না আসে। ই সরকার বড়িয়া যোজনা করলা আছে, মান্ডিয়া লড়ু অন্ডা ইটা এটা ফুলনা চান্দি সব করলা আছে, হেলে ফোনে পিলাটকে স্কুল গাইবা কাজে অমুবাই।
0: হেলে সরকার যোজনা বড়িয়া আছে, ই অনলাইন পাঠ মিশা পড়াইবাটা বড়িয়া আছে, সবু বড়িয়া আছে, মাত্র আমার পিলা মানে বুঝবার আছে।
1: না পিলা মনে বুঝলে কাই আছে, পিলা মনে বুঝবাটা নাই যে আয়া বাক সচেতনতা করবার আছে, পিলাটকে ঘরে বাটে বেড়া বাট যারে বাবু এতে ননি আছে তা খেলে তারা নলে এটা কর মাছ কাট দেয় তা এনতা কিরিয়ে করবে, আয়া বাকা সতর্ক হওয়ার আছে, পিলা টককে সবুদিন স্কুল পঠাইবার আছে।
0: বড়িয়া কথা, ই আমার আজের বৈঠক আনে ই যেতকি আমার রেডিও শুনতে রা ভাই বইনি মন এটাকে শুনলাই আয় মনে পনে অল পালন করবাই নিজের পিলা টকি কে স্কুলে ছাড়বাই।
1: পিলা টককে স্কুল পঠালে আয় বা পিলা টককে সবুদিন স্কুল আইলে কেন 2 একর বুঝছি আর
0: বুঝছি
1: পাঠ মত পড়বে, আয় মন তো খালি আয়া বুয়া খালি তাঙ্কর কাম থানে ভর্তি করে দেবে, সরকার আর গোটে যোজনা করলে তা পিলা টককে জন পাঠ না পড়ে পাঠ পড়াইবার কাজে না পটাইতে স্কুলে এমন কাইটা গোটেকে ইয়েতে রেলে ভোলতা থাকবে।
0: নাই বড়িয়া কথা, এলে তোমার সঙ্গে কথাই করে বড়িয়া লাগলা, আলে আরি গোটে দিন তোমার সঙ্গে বিড়বো, আলে জুয়ার।
1: আজ্ঞা কেনতা বুঝাই দেলা
2: নিয়ে নিমান বুঝাইলা এটা মন তো আমি জানি না রে লুকি নাই,
3: সরকার মিশা পাঠ কাছে অনলাইন পাঠ কাজে কাই কাই নিয়ম মন করলা আছে বেড়ে সুন্দর বুঝাই দেলা।
2: ওই ওই
3: এলে গীত গোট শুনু
2: এই বাবু মিশা শুনছি,
3: আলে শুনছি,
2: আলে শুনাই দু,
3: আলে

পৃথিবী এবং অন্তরীক্ষর স্থিতি ও বিস্তার বর্ণনা পরে নিম্ন ভূমণ্ডলর নিম্ন প্রদেশের থিবা সাতটি ভূবিবর কথা কুহাযাইছে। সেগুলিকর নাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আও পাতাল। এগুলিক গোটিয়ে তলে গোটিয়ে দশ হাজার যোজন দূরে অবস্থিত। প্রত্যেকর দৈর্ঘ্য ও প্রস্থ দশ হাজার যোজন। সেগুলিকর পৌরাণিক ঐতিহ্য এবং অধিবাসী মানক আচার আচরণ উপস্থাপন করা যাইছে।

0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন, বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করেছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রয়েছে। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমা কু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করেছন্তি। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাই পারিবে সে দিগরে মধ্য কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারক যোজনা সমস্তক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমতি আপন মানে জানুথিবে সারা পৃথিবীরে কোন্তু ভারতরে কোন্তু আমার ওড়িশারে বে কোন্তু জলক্লিষ্ট যে সমস্যাটা বড়ি বড়ি চালিছে, জলবায়ু পরিবর্তন পাই বিশ্বর তাপমান বৃদ্ধি পাই হউ বা অন্যান্য লোকাল কারণ পাই হউ জলক্লিষ্টতা বড়ি চালিছে এবং তা উপরে সরকার মানকর উদ্যম মধ্য সেই মাত্রারে বড়ি চালিছে। যেমতি আমার কেন্দ্র সরকারকর যোজনা আপন যদি দেখিবে হর ঘর নল কা জল, সবু ঘরে কেমতি পিবা পানি পৌঁছিব, স্বচ্ছ পিবা পানি পৌঁছিব, সেটা নিহাতি ভাবে কহিবি গোটে প্রশংসনীয় যোজনা। সবু রাজ্য সরকার নিজ নিজ হিসাবে তাকে সাহায্য করছেন, সপোর্ট করছেন, প্লস নিজে মধ্যে অনেক ওড়িশার মধ্যে কিছু স্কিম, নয় স্কিম অছি যেটা কি

0: নিয় শীঘ্র এই মন্ত্র ধূলি নিয়ে গুণ্ডিচা মণ্ডপকু যাত্রা কর।
1: যথা হ্যাঁ দেবী।

শুনিলে গীতিনাট্য নীলাদ্রি বিজে। নাট্যাংশে বলরাম বিনায়ক মিশ্র, জগন্নাথ বসন্ত মহান্তি, নারদ সুরেশ চন্দ্র বল, দৈতাপতি কমলাকান্ত স্বয়ং, ভিতরুছু মহাপাত্র, নিরঞ্জন পাণ্ডে, সেবক শরৎচন্দ্র মূলিয়া, মহালক্ষ্মী চিন্ময়ী মহান্তি, দেবী বিমলা, সুমিত্রা মহাপাত্র, মনোময়া, পুষ্পিতা মন্ত্রী ও মুদুসুলি, আশালতা রায়। সঙ্গীতাংশে বলরাম প্রফুল্লচন্দ্র বেহরা, জগন্নাথ সুভাষ দাস, নারদ বিশ্বনাথ মিশ্র, দৈতাপতি বিজয় কুমার মিশ্র, মহালক্ষ্মী তৃপ্তি দাস, দেবী বিমলা, সুভদ্রা সাহু, মনোময়া, বিনোদিনী সাহু ও মুদুসুলি, অসীমা পণ্ডা। রচনা ডক্টর অভিমন্যু বরাল, প্রযোজনা বসন্ত মহান্তি, সঙ্গীত প্রফুল্লচন্দ্র বেহরা।